শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 13 মে শনিবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় শুক্রবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় মইনুল শাওন এবং আমি তনুশ্রী বিশ্বাস। জাপানের প্রধান H3 রকেট সফলভাবে 6টি উপগ্রহকে পরিকল্পিত কক্ষপথে স্থাপন করেছে। স্থানীয় সময় শুক্রবার সকাল 10টার কিছু আগে তানেগাশিমা মহাকাশ কেন্দ্র থেকে H3 রকেটটি উৎক্ষেপণ করা হয়। জাপান মহাকাশ গবেষণা এজেন্সি বা জাক্সা জানায়, রকেটটি স্থিতিশীলভাবে ওপরে উঠতে থাকে এবং উৎক্ষেপণের প্রায় 15 মিনিট পর প্রায় 580 কিলোমিটার উচ্চতায় তার নির্ধারিত কক্ষপথে পৌঁছায়। পরবর্তীতে 6টি ছোট উপগ্রহকে কক্ষপথে স্থাপন করা হয়। এর ফলে মিশনটি সফল হয়েছে। গত ডিসেম্বর মাসে পরিচালিত আগের H3 উৎক্ষেপণটি ব্যর্থ হয়েছিল। জাক্সা পেলোড সাপোর্ট কাঠামোর একটি সমস্যা সংশোধন করে প্রায় 6 মাস পর উৎক্ষেপণ কার্যক্রম পুনরায় শুরু করে। সর্বশেষ H3 মডেলটি হল একটি নতুন 3.0 কনফিগারেশন পরীক্ষামূলক যান, যা কোনো বুস্টার ব্যবহার করে না। এর পরিবর্তে এর 3টি প্রধান ইঞ্জিন রয়েছে। পূর্ববর্তী মডেলগুলোতে 2টি ইঞ্জিন ছিল। মহাকাশ সংস্থাটি তার প্রধান রকেট কর্মসূচিকে পুনরায় সঠিক পথে ফিরিয়ে আনতে সক্ষম হয় কিনা সেদিকেই সবার দৃষ্টি নিবদ্ধ ছিল। আগামী মাসের শুরুতে জাপানের প্রধানমন্ত্রী তাকায়ুচি সানায়ের ভারত সফর এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার আলোচনার জন্য প্রস্তুতি চলছে। জাপান সরকার শুক্রবার ক্ষমতাসীন জোটকে একটি খসড়া সময়সূচি সম্পর্কে অবহিত করে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী তাকায়ুচি 1 জুলাই থেকে 3 দিনের জন্য উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের কেন্দ্রীয় শহর গুয়াহাটি সফর করবেন এবং পরদিন মোদীর সঙ্গে একটি শীর্ষ বৈঠক করবেন। এটি হবে দুই নেতার মধ্যকার দ্বিতীয় সরাসরি বৈঠক। ধারণা করা হচ্ছে শীর্ষ নেতাদের নিয়মিত পারস্পরিক সফরের ব্যবস্থা করার মাধ্যমে তাকায়ুচি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করে নিতে চাইছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সপ্তাহে ইরানের ওপর খুব কঠোর আঘাত হানার পাশাপাশি দেশটির তেল অবকাঠামো দখল করে নেয়ার হুমকি দিচ্ছিলেন। তবে তিনি এখন বলছেন যে তিনি হামলাগুলো বাতিল করেছেন এবং ইরানের উচ্চ পর্যায়ের নেতারা একটি চুক্তির শর্তাবলীতে সম্মত হয়েছেন। বৃহস্পতিবার ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমরা এইমাত্র ইরানের সঙ্গে যুদ্ধের একটি চমৎকার নিষ্পত্তি ঘটিয়েছি এবং এখন শুধু নথিপত্র চূড়ান্ত করার অপেক্ষা। আগামী কয়েকদিনের মধ্যেই এটি সম্পন্ন হয়ে যাবে বলে আশা করছি। সম্ভবত ইউরোপে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হবে। ট্রাম্প বলেছেন তিনি বিশ্বাস করেন ইরানের সর্বোচ্চ নেতা চুক্তিটি অনুমোদন করেছেন এবং তিনি আরও বলেন চুক্তিটি স্বাক্ষরিত হলেই যুক্তরাষ্ট্র তার নৌ অবরোধ তুলে নেবে। তবে ইরানের তাসনিম বার্তা সংস্থা জানিয়েছে তেহরান আনুষ্ঠানিকভাবে কোনো চুক্তির কথা নিশ্চিত করেনি। সংস্থাটি এও উল্লেখ করেছে যে ট্রাম্প গত 2 মাস ধরেই বারবার দাবি করে আসছেন যে একটি চুক্তি আসন্ন। অন্যদিকে ফার্স বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে যে চুক্তির লিখিত রূপ এখনও অনুমোদিত হয়নি।

0: খবর প্রচারিত হচ্ছে এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে। নয়াদিল্লি জানিয়েছে, ওমানের উপকূলে একটি বাণিজ্যিক ট্যাঙ্কারে মার্কিন হামলায় তিনজন ভারতীয় ক্রু নিহত হয়েছেন। জাহাজটি থেকে আরও 21 জনকে উদ্ধার করা হয়েছে। মার্কিন কেন্দ্রীয় কমান্ড বা সেন্টকম সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফুটেজ পোস্ট করেছে। তাদের ভাষ্যানুযায়ী ফুটেজে দেখা যাচ্ছে, জাহাজটির ইঞ্জিন রুমে সূক্ষ্ম লক্ষ্যভেদী হামলা চালানো হয়েছে। সেন্টকম জানায়, ক্রুরা বারবার মার্কিন বাহিনীর নির্দেশনা মানতে ব্যর্থ হওয়ায় তাদের বাহিনী ট্যাঙ্কারটিকে অচল করে দেয়। সেন্টকমের ভাষ্যানুযায়ী, তারা ইরান থেকে তেল পরিবহনের চেষ্টা করছিল। বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার নিন্দা জানায়। মন্ত্রণালয় বলেছে, এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। মন্ত্রণালয় এটিও উল্লেখ করেছে যে, যত দ্রুত সম্ভব আন্তর্জাতিক জলপথে অবাধ চলাচল পুনরুদ্ধার করতে হবে। জাপানি চিপ নির্মাতা প্রতিষ্ঠান র্যাপিডাস জানিয়েছে, সেমিকন্ডাক্টর উন্নয়নে সহযোগিতার জন্য তারা ব্রিটিশ ও ইতালীয় সরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি স্বাক্ষরের প্রত্যাশা করছে। র্যাপিডাসের প্রেসিডেন্ট কোইকে আৎসুয়োশি বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ের সঙ্গে এক বৈঠকে এই ঘোষণা দেন। কোইকে বলেন, শনিবার থেকে শুরু হতে যাওয়া তাকাইচির ইউরোপ সফরের সঙ্গে সঙ্গতি রেখে এই চুক্তি স্বাক্ষর সম্পন্ন হবে। কোইকেও বলেন যে, সম্মিলিতভাবে একটি নতুন বিশ্ব ও প্রযুক্তি গড়ে তোলার ক্ষেত্রে আমরা এই চুক্তি স্বাক্ষরকে প্রথম পদক্ষেপ হিসেবে দেখতে চাই। তাকাইচি বলেন, বিশ্বব্যাপী চিপের চাহিদা বাড়বে বলে আশা করা হচ্ছে। আমি শুধু যুক্তরাজ্য ও ইতালি নয়, বরং অন্যান্য সমমনা দেশগুলোতেও র্যাপিডাস চিপের প্রসার ঘটাতে চাই। দুইজন ইয়োকোজুনা গ্র্যান্ড চ্যাম্পিয়ন জানিয়েছেন যে, আসন্ন প্যারিস সফরে তারা জাপানের ঐতিহ্যবাহী কুস্তি সুমোর আকর্ষণীয় দিকগুলো তুলে ধরতে আগ্রহী। 31 বছরের মধ্যে ফরাসি রাজধানীতে এটি এ ধরনের প্রথম সফর। শনিবার ও রবিবার অনুষ্ঠেয় প্রদর্শনীর টুর্নামেন্টে প্রায় 120 জনের অংশ নেওয়ার কথা রয়েছে। তাদের মধ্যে শীর্ষ বিভাগের কুস্তিগির ও রেফারিরা থাকবেন। ইয়োকোজুনা হোশোরিউ এবং ইয়োকোজুনা ওনো সাতো বৃহস্পতিবার প্যারিসে সাংবাদিকদের সাথে কথা বলেন। মঙ্গোলিয়ার অধিবাসী হোশোরিউ বলেছেন, তিনি ফ্রান্সের মানুষকে সুমো কতটা দুর্দান্ত তা দেখানোর জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করবেন। প্রথম দিনে ডান পায়ে আঘাত পাওয়ায় হোশোরিউ মে মাসের গ্র্যান্ড টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেন। তিনি জানান, দৈনিক চিকিৎসা কর্মসূচির ফলে আঘাতটি প্রায় সেরে গেছে। অন্যদিকে বাম কাঁধের চোটের কারণে ওনো সাতো মে মাসের পুরো টুর্নামেন্টে অংশ নিতে পারেননি, তবে তার মতে সেটি এখন অনেকটাই সেরে উঠছে। এই জাপানি কুস্তিগির আরও বলেন যে, জুলাই মাসের টুর্নামেন্টের জন্য জাপানে কঠোর প্রশিক্ষণ শুরু করার আগে তিনি প্যারিসে নিজের সেরাটা দিতে চান।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।

আপনারা টোকিও থেকে প্রচারিত এনএইচকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের খবর ও অনুষ্ঠান শুনছেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11655 কিলোহার্টজে। এছাড়া এই খবর ও অনুষ্ঠান এফএম তরঙ্গে ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। ইন্টারনেটে আমাদের খবর ও অনুষ্ঠান শুনতে পাচ্ছেন nhk.jp/bengali এই ঠিকানায়, শুনছেন স্যাটেলাইটেও।

শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

0: শুরু করছি কথামালা জাপান থেকে। এই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ প্রথমেই রয়েছে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কিছু কথা, তারপর পড়ে শোনাব চিঠি ও ফেসবুক কমেন্ট, বলব কাঞ্জি কুইজ সম্পর্কে, আর সবশেষে পুনঃপ্রচার করা হবে সহজে জাপানি ভাষা প্লাস সিজন থ্রির চতুর্থ পর্ব। আশা করি অনুষ্ঠানের শেষ অবধি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। উপস্থাপনায় আমি অজন্তা গুপ্ত,
1: আর সাথে আছি আমি আহসান হাবিব। প্রিয় বন্ধু, বাংলাদেশ এবং ভারতে সম্প্রতি পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। মূলত আরবি পঞ্জিকা অনুযায়ী প্রতিবছর জিলহজ মাসের 10 তারিখ এই উৎসবটি সারা বিশ্বের মুসলমানরা পালন করে থাকেন। এটি ইসলাম ধর্মে অনুসৃত দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব। ধর্মীয় দৃষ্টিকোণে স্রষ্টার সন্তুষ্টির জন্য নিজের সবচেয়ে প্রিয় এবং মূল্যবান জিনিস নির্দ্বিধায় ত্যাগ করতে প্রস্তুত থাকার মানসিকতা গড়ে তোলাই হল ঈদুল আজহার শিক্ষা।
0: এই দিন প্রত্যেক সামর্থ্যবান মুসলমান নিজ নিজ আর্থিক সামর্থ্য অনুযায়ী গরু, ছাগল, ভেড়া, মহিষ অথবা উট আল্লাহর নামে কোরবানি করে থাকেন। এই কোরবানি থেকে লব্ধ মাংস আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং দরিদ্রদের মাঝে বণ্টন করেন এবং নিজে পরিবারসহ গ্রহণ করেন। মূলত নিজের ভেতরের পশুত্বকে দমনের মাধ্যমে ব্যক্তিগত লোভ লালসা এবং স্বার্থপরতা ত্যাগ করে আত্মশুদ্ধি লাভই হল এই কোরবানির প্রকৃত উদ্দেশ্য।
1: উল্লেখ্য, কোরবানি করা পশুর চামড়া, মাংস এগুলো বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ ভোগ করা ধর্মীয় দৃষ্টিকোণে একেবারেই অনুমোদিত নয়। বরং গরিব দুঃখীদের মাঝে দানের মাধ্যমে নিজের আত্মশুদ্ধির চর্চাই হল ঈদুল আজহার প্রকৃত শিক্ষা।
0: বন্ধুরা, আমাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। আশা করছি দিনটি আপনাদের ভালো কেটেছে। আর হ্যাঁ, কেমন ভালো কেটেছে সেসব কথা চিঠির মাধ্যমে আপনাদের কাছ থেকে জানার অপেক্ষায় রইলাম। এবারে কিছু চিঠি ও ফেসবুক কমেন্ট পড়ে শোনাব। প্রথমে রবিবারের আসর নিয়ে মতামত। 21 ডিসেম্বরের আসর প্রসঙ্গে পূর্ব বর্ধমানের সমুদ্রগড় হাটশিমলার প্রদীপ বসাক চিঠিতে লিখেছেন,
1: অল্প স্বল্প গল্পে দুবার আগাখান স্থাপত্য পুরস্কারে ভূষিত স্বনামধন্য বাংলাদেশি স্থপতি মেরিনা তাবাসসুমের সাক্ষাৎকারের প্রথম পর্ব শুনে গভীরভাবে অনুপ্রাণিত হয়েছি। বিশেষ করে টোকিওতে আয়োজিত তার প্রদর্শনীর বিবরণ আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের স্থাপত্য চর্চার এক গর্ভের অধ্যায় তুলে ধরেছে। তার ভাবনা, দৃষ্টিভঙ্গি ও কাজের

0: পরিবেশ বান্ধব মসজিদ নির্মাণ করেছেন। তাকে আমাদের বেতার শ্রোতা সংঘের তরফ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
1: এবারে প্রদীপ বসাকের মন্তব্য। তিনি লিখেছেন, সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে তার পেশাগত কাজের বিভিন্ন দিক, স্থাপনা নকশা করার পেছনে তার দার্শনিকতার প্রভাব এবং সর্বোপরি সামাজিক দায়বদ্ধতার বিষয়গুলো স্পষ্টভাবে উপস্থাপিত হয়েছে। বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল, স্থাপত্যকে শুধুমাত্র নান্দনিকতা বা পুরস্কার প্রাপ্তির মধ্যে সীমাবদ্ধ না রেখে পরিবেশ, জলবায়ু, মানুষের জীবনযাত্রা ও স্থানীয় বাস্তবতার সঙ্গে যুক্ত করে দেখার তার দৃষ্টিভঙ্গি অনুষ্ঠানের শেষাংশে কাঞ্জি কুইজের প্রসঙ্গ বৈচিত্র্য এনেছে।
0: বন্ধুরা, আপনাদের সুচিন্তিত মতামতের জন্য অশেষ ধন্যবাদ। আশা করি আজকের আসন নিয়েও লিখবেন। এবারে ভিডিও ক্লিপ পরিচিতি। কিয়োতোর সম্রাট প্রাসাদে ঋতুভিত্তিক শয্যা পরিবর্তন, এই শিরোনামের একটি ভিডিও ক্লিপ আমাদের ওয়েবসাইট ও ফেসবুকে পোস্ট করা হয় 14 মে। কিয়োতোর সম্রাট প্রাসাদে গ্রীষ্মকালের আগমন উপলক্ষে ঋতুভিত্তিক আসবাবপত্র পরিবর্তনের এই শতবর্ষীয় ঐতিহ্যটি পালিত হয়েছে।
1: সম্রাট পরিবারের ব্যবস্থাপনা এজেন্সির কর্মকর্তারা কিয়োতো প্রাসাদের শীতকালীন আসবাবপত্র, সাজসজ্জা এবং মেজের আচ্ছাদন সরিয়ে সেই জায়গাগুলো গ্রীষ্মকালের উপযোগী জিনিসপত্র দিয়ে সাজিয়ে দিয়েছেন। বিশ্রাম নেওয়ার জন্য নির্ধারিত স্থানের পর্দায় গ্রীষ্মের প্রতীক ডানামেলা সারসের নকশা রয়েছে।
0: এই ভিডিও ক্লিপটি দেখে আমার মনে হয়েছে, এ যেন চোখের আরাম এবং মনের আরাম।
1: দিদি একদম ঠিক বলেছেন।
0: তপ্ত গ্রীষ্মে এ ধরনের সাজসজ্জা নিঃসন্দেহে প্রশান্তি বয়ে আনে। আরেকটি ব্যাপার ভীষণ ভালো লেগেছে আমার ব্যক্তিগতভাবে, তা হল রাজপ্রাসাদের সাজসজ্জা ও আসবাবপত্র অথচ কত অনাড়ম্বর। জাপানের এই ব্যাপারটা আমাকে খুব আকৃষ্ট করে। ওদিকে ফেসবুকে সাইফুল ইসলাম লিখেছেন, এই ভিডিও ক্লিপটি তার খুব ভালো লেগেছে। আর মোহাম্মদ আবদুল্লাহর প্রশ্নের উত্তরে বলছি, আমার নিজের ধারণা প্রাসাদের পুরনো আসবাবপত্রের মধ্যে অনেক জিনিসই সংরক্ষণ করা হয় এবং সেগুলোর একটি ঐতিহাসিক মূল্য রয়েছে। এই ক্লিপটি এখনও হয়তো অনেকেরই দেখা বাকি। বন্ধুরা, তাড়াতাড়ি দেখে নিন এবং আমাদের জানান কেমন লাগলো।
1: এবারে আরেকটি ক্লিপের কথা বলছি। 18 মে ওয়েবসাইট ও ফেসবুকে পোস্ট করা এই ভিডিও ক্লিপের শিরোনাম, নাগারা নদীতে পানকৌড়ি পাখির মাছ ধরার মৌসুম শুরু। মধ্য জাপানের নাগারা নদীতে 11 মে থেকে চলতি মৌসুমের মাছ ধরার একটি ঐতিহ্যবাহী প্রথা শুরু হয়েছে। উল্লেখ্য, এই পদ্ধতিতে পানকৌড়ি পাখি ব্যবহার করে নদী থেকে মাছ ধরা হয়।
0: হ্যাঁ, এই ক্লিপে আমরা দেখেছি ঐতিহ্যবাহী পোশাক পরিহিত পানকৌড়ি প্রশিক্ষকরা কেমন রাতের অন্ধকারে খোলা আগুনের আলোয় আলোকিত নৌকায় আরোহণ করে দড়ি দিয়ে বাঁধা পাখিগুলোকে পরিচালনা করছিলেন এবং মুখ দিয়ে এক ধরনের শব্দ করছিলেন। পাখিগুলো ঠোঁট দিয়ে মাছ ধরছিল। প্রথম দিন এই মাছ ধরা দেখতে বহু লোক সমবেত হন নাগারা নদীর তীরে। বেশ রোমাঞ্চকর দৃশ্য, সন্দেহ নেই। আমি নিজে একবার দেখতে যাওয়ার ইচ্ছা পোষণ করে চলেছি বহু বছর যাবত। দেখা যাক কবে সেই ইচ্ছা পূরণ হয়। ওদিকে বন্ধুদের মধ্যে কেউ কেউ ইতোমধ্যে এই ক্লিপটি নিয়ে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন, সেগুলো আগামী কোনো আসরে পড়ে শোনাব।
1: কলকাতার প্রিয়ঞ্জিৎ কুমার ঘোষাল জানতে চেয়েছেন, জাপান প্রবাসী বাঙালিরা কালী পুজোর আয়োজন করেন কিনা।
0: হ্যাঁ ভাই, জাপানেও কালী পুজো হয়। টোকিওর কাছে কানাগাওয়া জেলায় জুশি নামক একটি এলাকায় রয়েছে রামকৃষ্ণ মিশনের শাখা বেদান্ত সোসাইটি। সেখানে নিখুঁতভাবে পুঙ্খানুপুঙ্খ নিয়ম মেনে কালী পুজো করা হয়। পঞ্জিকা মতে যেদিন পুজো ঠিক সেই দিনই পুজো হয়। একথা উল্লেখ করছি কারণ জাপানে দুর্গাপুজো বা সরস্বতী পুজোর ক্ষেত্রে হলের প্রাপ্যতা এবং সপ্তাহান্তে করার প্রয়োজনীয়তার তাগিদে অনেক সময় পঞ্জিকা মেনে সঠিক দিনে পুজো করা হয়ে ওঠে না আমাদের, একটু আগে পরে হয়ে যায়। কিন্তু রামকৃষ্ণ মিশনে কালী পুজোর ক্ষেত্রে নিয়মের কোনো ব্যত্যয় করা হয় না। স্বামীজি মহারাজরা হোম যজ্ঞ সহকারে অসম্ভব নিষ্ঠা ভরে পুজো করেন। এই দিনটির জন্য আমরা সারা বছর অপেক্ষা করি। কালী পুজো যদি সাপ্তাহিক কাজের দিনেও পড়ে, তবু আজকাল পুজোয় বহু লোক সমাগম হয়। ভক্তবৃন্দের মধ্যে বেশ কিছু হলেন জাপানি। পুজোর সার্বিক আয়োজনে তারা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

0: পুজো শেষে সবার জন্য থাকে চমৎকার নৈশভোজের ব্যবস্থাও। বন্ধু, জাপানের আর কোথাও কালী পুজো হয় কি না আমার জানা নেই, তবে জুশির এই কালী পুজো আজ অনেক বছর ধরেই হয়ে আসছে।
1: এবারে আমরা বলবো কাঞ্জি কুইজ সম্পর্কে। প্রিয় বন্ধু, 2রা এপ্রিল বৃহস্পতিবার আমাদের ফেসবুক পেজে পোস্ট করা কাঞ্জি কুইজে বরাবরের মতো দুটি কাঞ্জি পোস্ট করা হয়েছে। এই কাঞ্জি কুইজে বলা হয়েছে,
2: ওসাশিমি ওয়া তাবেরারেমাসু কা? ওসাশিমি ওয়া তাবেরারেমাসু কা?
1: এই বাক্যের সঠিক অর্থ হল, আপনি কি সাশিমি খেতে পারেন?
0: পোস্টকৃত দুটি কাঞ্জির মধ্যে দ্বিতীয়টি অর্থাৎ নীল কাঞ্জিটি হল কুইজের সঠিক উত্তর। এই কাঞ্জির উচ্চারণ
2: সাশিমি, সাশিমি।
0: কাঞ্জির অর্থ হচ্ছে সাশিমি। এটি একটি জাপানি খাবার যা টাটকা কাঁচা মাছ বা মাংস পাতলা করে কেটে সাধারণত সয়া সস মাখিয়ে খাওয়া হয়।
1: এই কুইজের প্রথম কাঞ্জি অর্থাৎ লাল রঙের কাঞ্জির উচ্চারণ হচ্ছে
2: বেন্তো।
1: আর
2: বেন্তো
1: কাঞ্জির অর্থ হচ্ছে বেন্তো বক্স বা লাঞ্চ বক্স।
0: এই কাঞ্জি অক্ষরগুলো দেখতে যেমন ভিন্ন, তেমনি এদের অর্থও একদম আলাদা। তাহলে বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন 2রা এপ্রিল পোস্ট করা এই কাঞ্জি কুইজের সঠিক উত্তর দিয়েছেন বাঁধন সরকার, মেহেদি হাসান মামুন এবং দেবাশিস গোপ। বন্ধুদের জানাই অনেক অনেক অভিনন্দন। এবারে পুনঃপ্রচার করা হবে সহজে জাপানি ভাষা প্লাস সিজন 3-র চতুর্থ পর্ব, যার শিরোনাম 9 নম্বর টাইফুন উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে।
3: সহজে জাপানি ভাষা প্লাস আবহাওয়ার খবর জেনে নিজেকে নিরাপদ রাখুন। সবাই কেমন আছেন? আমি চন্দ্রলেখা পাণ্ডে।
4: সবাইকে শুভেচ্ছা, আমি সঙ্গীতা রাজবংশী দাস। এই অনুষ্ঠানে আমরা আপনাদেরকে জীবনযাত্রার সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত দুর্যোগ সংক্রান্ত তথ্য আবহাওয়ার খবরের মাধ্যমে বুঝতে সাহায্য করব।
3: আজ আমরা জানব তাইফুন সম্পর্কিত কিছু অভিব্যক্তি।
4: তাইফুন জাপানে সবচেয়ে বেশি আঘাত হানে আগস্ট এবং সেপ্টেম্বর মাসে, তাই এ সংক্রান্ত খবরও এই সময়ে বেশি হয়।
3: প্রথমে আবহাওয়ার পূর্বাভাসের একটি নমুনা সংবাদ শোনা যাক।
5: তাইফুন 9号 は午後6時には九州の南西の海上を1時間に35キロの速さで北東へ進んでいます。中心の気圧は990ヘクトパスカル、最大風速は20メートル、最大瞬間風速は30メートルです。
3: এই খবরে কি বলা হচ্ছে তা দেখা যাক।
5: তাইফুন 9号 は午後6時には九州の南西の海上を1時間に35キロの速さで北東へ進んでいます。
3: 9 নম্বর তাইফুনটি সন্ধ্যা 6টায় কিউশুর দক্ষিণ পশ্চিমে সাগরের ওপর দিয়ে ঘন্টায় 35 কিলোমিটার বেগে উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে।
5: তাইফুন 9号
4: অর্থ হল 9 নম্বর তাইফুন এবং
5: গোমো রোকুজি
4: হল সন্ধ্যা 6টা।
5: গোমো রোকুজি নিওয়া
4: বাক্যাংশের
5: নিওয়া
4: শব্দটির মানে এ বা তে, এবং এটি কোনো একটি নির্দিষ্ট সময়কে নির্দেশ করে।
5: কিউশু
4: হল কিউশু,
5: নানসে
4: অর্থ দক্ষিণ পশ্চিম, আর
5: খাইজো
4: মানে হল সাগরের ওপর।
5: 1時間に35キロの速さで
4: অর্থ ঘন্টায় 35 কিলোমিটার বেগে।
5: হোকুতো
4: হল উত্তর পূর্ব, আর
5: সুসুনদেইমাসু
4: মানে অগ্রসর হচ্ছে।
3: পরবর্তী বাক্যে যাওয়া যাক।
5: চুশিন নো কিয়াৎস ওয়া 990 হেক্টো পাসকাল, সাইদাই ফুসোকু ওয়া 20 মিটার, সাইদাই শুনকান ফুসোকু ওয়া 30 মিটার দেসু।
3: কেন্দ্রস্থলে বায়ুর চাপ 990 হেক্টো প্যাসকেল, বাতাসের সর্বোচ্চ গতিবেগ সেকেন্ডে 20 মিটার এবং বাতাসের সর্বোচ্চ তাৎক্ষণিক গতিবেগ সেকেন্ডে 30 মিটার।
5: চুশিন নো কিয়াৎস
4: অর্থ হল কেন্দ্রস্থলে বায়ুর চাপ,
5: 990
4: মানে 990,
5: ヘクトパスカル。
6: ホロヘクトパスカル。
5: 最大風速。
6: অর্থ বাতাসের সর্বোচ্চ গতিবেগ, যা বাতাসের 10 মিনিটের গড় বেগের সর্বোচ্চ মানকে
5: বোঝায়।
6: হল বাতাসের সর্বোচ্চ তাৎক্ষণিক গতিবেগ। নমুনা সংবাদে এদের মান ছিল যথাক্রমে
5: ২০ মিটার
6: বা ২০ মিটার এবং
5: ৩০ মিটার
6: বা ৩০ মিটার।
3: আবহাওয়ার পূর্বাভাস ও অন্যান্য খবরে তাইফুন সংক্রান্ত পরিস্থিতি বিস্তারিতভাবে জানানো হয়। তাইফুন সংক্রান্ত তথ্যে অনেকগুলো বৈজ্ঞানিক শব্দ একসঙ্গে ব্যবহৃত হয়, যা একটু বিভ্রান্তিকর।
6: চলুন এরকম কিছু শব্দের সাথে পরিচয় করিয়ে দেই। এর অর্থ হল গ্রীষ্মমণ্ডলীয় নিম্নচাপ। এটি ক্রান্তীয় বা উপক্রান্তীয় অঞ্চলে সৃষ্ট সব ধরনের নিম্নচাপের জন্য ব্যবহৃত একটি সাধারণ শব্দ। এগুলো প্রবল বাতাস বা ভারী বৃষ্টিপাত বয়ে আনে। হল প্রবল বাতাসের অঞ্চল। এসব স্থানে বাতাসের গড় গতিবেগ সেকেন্ডে 15 মিটারের বেশি থাকে। অর্থ হল ঝোড়ো বাতাসের অঞ্চল। এসব স্থানে বাতাসের গড় গতিবেগ প্রতি সেকেন্ডে 25 মিটারের বেশি থাকে।
3: সংবাদ ছাড়াও তাইফুনের প্রস্তুতির জন্য দুর্যোগ প্রশমন সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য রয়েছে।
6: হ্যাঁ, সরকার এবং পৌরসভাসমূহ প্রতিটি এলাকার
5: হাজার্ড ম্যাপ
6: বা ঝুঁকির মানচিত্র প্রকাশ করে থাকে এবং এগুলো ভালো করে দেখে রাখা খুবই গুরুত্বপূর্ণ। কিছু মানচিত্র বন্যা, ভূমিকম্প এবং অগ্নিকাণ্ডের মতো আলাদা বিভাগে তৈরি করা হয়। এগুলোতে দুর্যোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি এবং সরে যাওয়ার জন্য নিরাপদ স্থানের অবস্থান সংক্রান্ত তথ্যও উল্লেখ করা থাকে। এছাড়া দুর্যোগের ধরন প্রকাশ করে এমন কিছু শব্দের অর্থ বোঝাটাও গুরুত্বপূর্ণ। যেমন ভূতাত্ত্বিক দুর্যোগের ক্ষেত্রে এই ধরনের শব্দ ব্যবহৃত হয়। কাদাধস,
5: জিসুবেরি,
6: ভূমিধস,
5: গাকেকুজুরে,
6: পাহাড় ধস।
3: এই ধরনের দুর্যোগগুলো ভূসংস্থানের সাথে সম্পর্কিত, তাই না?
6: ঠিক বলেছেন। ভূসংস্থান এবং অঞ্চলকে প্রকাশ করা কিছু শব্দের মধ্যে রয়েছে
5: থেচি
6: বা নিচু ভূমি,
5: সামে
6: বা ঢাল এবং
5: গাকে
6: বা খাড়া পাহাড়। এগুলো ছাড়া রয়েছে
5: চিকা
6: বা ভূগর্ভ,
5: খাসেন
6: বা নদী এবং বা সেচের খাল।
3: বেশ, আজ তাহলে এ পর্যন্তই। এই পর্বে আমরা তাইফুন সম্পর্কিত বিভিন্ন অভিব্যক্তি শিখেছি।
6: ঠিক আছে, পরের পর্বে আবার দেখা হবে।
3: সায়োনারা।
0: আজকের এই পাঠে টাইফুন সংক্রান্ত দরকারি অনেক শব্দ এবং প্রকাশভঙ্গি সম্পর্কে বলা হলো। জাপানে টাইফুনের প্রকোপ সবচেয়ে বেশি যে সময়ে, সেই আগস্ট সেপ্টেম্বর মাস আসতে আর খুব দেরি নেই। আর আমি লক্ষ্য করেছি, টাইফুনের পূর্বাভাস সঠিকভাবে বুঝতে পারলে অনেক ক্ষয়ক্ষতি ও ঝুট ঝামেলা এড়ানো যায়। তো যাই হোক, এবার আমাদেরও সময় হয়েছে আসর থেকে বিদায় নেওয়ার। তার আগে একটা কথা, জুন মাসে পা দেওয়ার পর থেকেই দেশের আম কাঁঠালের কথা ভীষণ মনে পড়ছে। দূর বিদেশে সেই রসাস্বাদন থেকে বঞ্চিত আমরা। বন্ধুরা, দুঃখ কিছুটা হলেও কমবে যদি আপনাদের কাছ থেকে মধুমাসের কথা শুনতে পারি। কেমন উপভোগ করছেন মধুমাস, জানার অপেক্ষায় আছি। আপনাদের সেই লেখা আমরা আসরে পড়ে শোনাব। এছাড়া মধুমাসের অনুভূতি ও অভিজ্ঞতার বর্ণনা ভিডিওতে রেকর্ড করে যদি পাঠান ওয়েবসাইটে আমাদের কাছে চিঠি লেখার ব্যবস্থার মাধ্যমে, সেটাও খুব ভালো হবে। তাহলে আজ এই পর্যন্তই। আজকের অনুষ্ঠান কেমন লাগলো জানাবেন আশা করি। কথা হবে আবার আগামী সপ্তাহের আসরে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
1: সায়োনারা।